করতেছে, সে তো আকাশে ওই আসমানে বাস করে না, সে তো আসমানে আমার মধ্যে বাস করতেছে। তো যখন এই বেচারা যখন গানটা গাচ্ছে, তখন সে গানটা কে গাচ্ছে? গানটা কিন্তু কোনই গাচ্ছে, গানটা কিন্তু ওই জায়গার থেকেই গাচ্ছে কিন্তু।

লালন সাহেব বলছে গোলে পড়িস নি, মূল ধর্মটা কি এটা আগে জানি, ওই পথে চল। কিন্তু এখন এই ইসলাম আমার মনে হয় 100 ভাগে ভাগ হয়েছে। দেখো আমার দেশে কত পীর পয়গম্বর, ভাব এক ইসলাম নাই।